0: ঘর মানুষে হুকুম সিংক কুরকুর দাস বলে মাতিছিল। কারণ লাইট ফেন চলি থাকা দেখিলে তেও সকলোর উপর চিঁড় বহর করবলে ধরেছিল।
1: হরে রমুয়া, এই ফেনখন কিয় চলাই থইছ? বিজুলির বিল কি তোর বাপেরে ভরিব?
0: কিন্তু আজিকালি সকলে তেওঁক পিয়ারেলাল বুলিহে মাতে। কারণ যিদিনার পর তো সোলার প্যানেল লগালে সেইদিনার পর মিটারের কাটাডাল শান্তিতে শুই থাকে।

শ্রোতাও আপ আনন্দলে রেহতে ডিমাসা আধুনিক গীত গা অঞ্জু বরা বর্মন অরুণকে সাথীকে আওয়াজ মে ইয়ে আকাশবাণী কা হাফ লং কেন্দ্র হাইয়ে আবি আপকো সুনবাতে হে কার্বি আধুনিক গীত মজারি রং হি অরুণকে সাথীকে আওয়াজ মে।